জজলপা জজলপা জজলপা থাইলে জজ নেও দেবো নেন্টল নচনা দিমা চিতা দুনুলা নিশে হানা বানা না পাওলা সুসাই বাদন জি রাঙ্গলিয়া থন পাশা জেরাম না পাওয়া জজ নবে না থাই জজ খ নেও দেব স চিগো ছি তজল জি শ্রীমন্দেব জন্ময়া শুনছু অর্থ দু মত দু উদ্দেশ্য দু সুগুণ জন্ম ব্যর্থ মুখু চি সক্ষিয়া থাদুকু কথা কর্ম যঞ্চনা গুদু কর্মে খেলে অভ্যাস সংঘর্ষ ইয়া লক্ষ্য আজু না থৌকে কথা ফোঙ্গিত কুত যঞ্চনা গুদু অথে ভাগ্য না চিত সাপ্য চঙ্গুদু চিগো লিউনি নিয়নে গুলনা দৃশ্য অদৃশ্য শক্তি তদু ওসুল বিঞ্চনা চিত চিগো কর্ময়ত ফোঙ্গিত হাপাতিব বেচঙ্গুদু বেচনা দিগুদু চিত গুলন বানুগো পিঙ্গু মতি তৈপি দু ছলফল সক্ষ্য জে জিমা ভি জিমা থে মতি থা জি রাজেন্দ্র ডঙ্গল ঠৌন দু চিগো দীক্ষা আলে জাজ খা চিগো তজলজি জাজনে থৌচি সঙ্গীত সভা কেউ কথা নিয়াচনা অথে জীবন্ত থা সংঘর্ষ ও উপায় খন তিতুন্ঠি ওয়াচনি চিসা স্রষ্টাপিসা ইয়ান দিগু সংঘর্ষ অনুভব যোগদান এত না সম্মান নিশে জাজ পক্ষে নিয়াও খ চি মায় তো সংঘর্ষ তসক আবশ্যকতা দু সংঘর্ষ ধ্যাবলে চিসা সিম্পলি কথা সসিনা থুইকু খঙ্ক লজগা অথে থদগু কর্মক্ষেত্র পক্ষে ইয়ানচনগু চুনা কর্ম থাজিগু তো ছগু উদ্দেশ্য কথা ধ্যাবলে লজগা ধ্যাবলে থগু কর্ম ধ্যাবলে চিসা চুনা উদ্যোগ ধন্দা পশ উৎপাদনীয় খত ওই নিয়নে গুলচা সরকারি অথে গুলচা গৈর সরকারি সংসদান আবদ্ধ জিয়া সব আমদানি জিগু কথা কর্মক্ষেত্রে থগু পালা নিয়াকচঙ্গ দু লজগায় মসিকা না থয়ে খা যাব আমদানি ইয়া ফাই আলে মনুয়া কর্ম পাখি ভৌতিক সুখ সুবিধা পাখি না তজিগো ইউপা ওই ও ইউপা দেশিয়া ও জনতয়া সুখ সমৃদ্ধি পাখি কেন্দ্রিত না জুয়াচনি জুই না মা অবশ্য না চিসা দেশে পরিস্থিতি থাকি গু গজাব দু ও না চিসা সু থু থাকে না চুদা গায়নি হন মাগো অবস্থা দু আছি উনি তানা সঙ্গীত পাখি না কেন্দ্রজি আলে চুনসুন খান জিনিস কনিগজি দক্ষ নাপা ইং কেতনা চিকবেন তা তানা ধালো জিতা নেওয়া ছায় নেওয়া দা ওখালে নেওয়া জুয়া চিসা ছুয়ামা থগু জাতীয় নীতি গু কথা নিয়মা থাজগ তো ভাব দু থেকে থগু ভায়া মশল দাসা থগু থ্যা ভ্যা চিসা লো মঙ্গল দাসা গু গজাগু সমস্যা ওই অথে তোমাকে আপ্রবাসী অপয়া ওলিসে গু গজাগু সমস্যা দু চিগু থ্যা ভ্যা দু নে থাজ খন চিসা চৌদা গায়ে নিয়ন মাগু দু বাজু সরজল মহার্জন পাখি হনেছি।

ভালে ফরিয়া রাত চলো ঠামার সময় কো ভালে ফরিয়া রাত চলো ঠামা হমেল সিকরি করনা পুলি শিরমা সিরফুল ঝামা হমেল সিকরি করনা পুলি শিরমা সিরফুল ঝামা ধান কোবালা চুলো হাজুর দিশে রামাইলো হে ধান কোবালা চুলো হাজুর দিশে রামাইলো।